মর্নিং মাইক, ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4। এছাড়াও ঈদ উপলক্ষে আগামী ঈদের তিন দিন আমি কিন্তু থাকবো বিশেষ বিশেষ আয়োজন নিয়ে। সো জানতে এবং শুনতে কান রাখুন ঢাকা এফএম 90.4 এর ফ্রিকোয়েন্সিতে এবং চোখ রাখুন ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজে। আমাকে চাইলে এসএমএস এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্ট কমেন্ট করতে পারেন। একটা খুবই মজার একটা পোস্ট করেছি, খুব সুন্দর একটা ফানি ছবি আপলোড করেছি, সেই ছবিটা দেখে আসতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakaFM। ওকে, তো চলুন আপনাদের সাথে আরো একটি ইনফরমেশন শেয়ার করে দিই। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পাস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। সো আই হোপ এই ইনফরমেশনটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং আপনারা এই সার্ভিসটি নিয়ে নেবেন। তো চলুন আমরা এই মুহূর্তে আরো একটু ব্রেক নিয়ে আসি, ব্রেক থেকে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউন্ড।